গম বজাই গলে মায়াবু ইসু খ্রিস্টু আই ক্রস জাগিম বিনিগু গাইজুরিকু নাবা।